0: SR Plus.
1: শ্রমিক নেবে মালয়েশিয়া, এর মধ্যে 10,000 শ্রমিককে বিনা খরচে নেবে দেশটি। প্রধানমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। 6 যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিবন্ধনের আওতায় আসবে না বলে তিনি জানান।
2: এই ই রিক্সাগুলো যত্রসত্র এখন তৈরি হচ্ছে, কে কোথায় তৈরি করছে আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নাই। এগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিজাইন অনুযায়ী যারা প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিগুলোরও লাইসেন্স সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে এবং পৌরসভার কাছ থেকে দিতে হবে।
1: এদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির এক জরুরি সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি গতকাল রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিডিয়া সেল জানায়, তিনি এখন অনেকটা সুস্থ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এটি অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ গতকাল তাঁর সঙ্গে সাক্ষাতের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং সকল দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে একটি সমন্বিত এবং নমনীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে ঢাকা। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,516 শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 93 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,097 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরুষের নীরব ঘাতক বলা হয় প্রোস্টেট ক্যান্সারকে। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পুরুষ এই স্পর্শকাতর রোগটিতে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পুরুষের প্রজননতন্ত্রের বিশেষ এই গ্রন্থির ক্যান্সারটি। তবে সময় মতো শনাক্ত করা গেলে শতভাগ প্রতিকার সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: পুরুষের প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ প্রোস্টেট গ্রন্থি, যা মূত্রথলির ঠিক নিচে অবস্থান করে। যখন এই গ্রন্থির কোষগুলো অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই তা প্রোস্টেট ক্যান্সারে রূপ নেয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সারের কোনো লক্ষণই প্রকাশ পায় না, তবে রোগটি যত ডালপালা মেলে ততই বাড়তে থাকে মূত্রনালীর নানা জটিলতা। সিএমএইচ হাসপাতালের ইউরো অনকোলজিস্ট অধ্যাপক কর্নেল ডাক্তার মোহাম্মদ শফিউল আলম বলেন,
0: প্রতি 8 থেকে 10 জনে একজন পুরুষ ব্যক্তির যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা প্রোস্টেট ক্যান্সারের মতো এই রোগটি বহন করে থাকেন। 50 ঊর্ধ্ব বয়সের মানুষের তাদেরকে রক্তের একটি পরীক্ষা যাকে পিএসএ টেস্ট বলা হয় এবং বায়ুপথ দিয়ে যদি প্রোস্টেটকে ফিল করা যায় যাকে আমরা ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলি, অধিকাংশ ক্ষেত্রে রোগটিকে আমরা শুরুতেই ধরে ফেলতে পারি।
5: 2040 সালের মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে 5 মিলিয়নে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। তিনি আরো জানান, চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে প্রোস্টেট ক্যান্সারের প্রতিকার এখন বেশ সহজলভ্য। ক্যান্সারের পর্যায় বা স্টেজের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এই চিকিৎসা পদ্ধতি।
0: আমাদের দেশে এই রোগের লেট প্রেজেন্টেশন অর্থাৎ যখন সারা শরীরে অথবা প্রোস্টেট থেকে অন্য জায়গায় ছড়ানো যায় এই অবস্থায় অধিকাংশ রোগী রিপোর্ট করে থাকে, যাতে করে তার চিকিৎসা ব্যয়বহুল এবং এই চিকিৎসার আউটকামও গ্লুমি। আর্লি যদি এই রোগটাকে আমরা চিহ্নিত করতে পারি তার সুনির্দিষ্ট চিকিৎসা এবং কিউরেটিভ চিকিৎসা দেওয়া সম্ভব।
5: বিশেষজ্ঞদের মতে পুরোপুরি প্রতিরোধ সম্ভব না হলেও জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফলেট সমৃদ্ধ খাবার, নিয়মিত শরীরচর্চা করা এবং শরীরের অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণে রাখা গেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের লারাক দ্বীপে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী বিপ্লবী গার্ড IRGC তাদের ভাষায় মার্কিন জায়নবাদী শত্রুর হামলার খবর নিশ্চিত করে জানায়, এতে বেশ কিছু ইরানি সেনা নিহত ও আহত হয়। বেশ কিছুদিন ধরে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার কথা দাবি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান মার্কিন হামলার প্রতিশোধ নিতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে 794 জনে দাঁড়িয়েছে। এখনও 2500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। উত্তর সাইপ্রাসের উপকূলে গত রবিবার একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত 8 জন প্রাণ হারিয়েছে। তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় বন্দর ছেড়ে যাওয়ার স্বল্প সময়ের মধ্যে দুর্ঘটনায় পড়া নৌযানটিতে 267 জন যাত্রী ছিল। এই দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ নারী দল ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:40 এবং সূর্য অস্ত যাবে 6:18। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে $1 trillion উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইল ফলক, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। ব্যবসা নিয়ম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা হুলতা জেনতো মগর কি হুলতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।